গানটি গা নাম গাড়ি। গীতটিকে গাইছেন আশা ভোসলে এবং কিশোর কুমার। গীতটিকে লিখিছেন মজরুহ, সঙ্গীতরে সজিয়েছেন এস টি বর্মন।

শ্রোতা বন্ধু, এই মাসর আও এক বিশেষত্ব হচ্ছে যে জুলাই এক তারিখ রু সাত তারিখ পর্যন্ত সারা দেশের বন মহোৎসব পালন করা যাচ্ছে। প্রকৃতি প্রকৃতি হচ্ছে আমার জীবনর আধার এবং বৃক্ষ হচ্ছে প্রকৃতির অমূল্য দান। গছ আমাকে অম্লজান প্রদান করে, পরিবেশক সুস্থ রখে এবং জীবজগতর অস্তিত্বকে সুরক্ষিত করে। এই বৃক্ষ ও বন সম্পদর সুরক্ষা এবং বৃক্ষরোপণ প্রতি জনসাধারণক সচেতন করা উদ্দেশ্যে প্রতিবর্ষ জুলাই এক তারিখ রু সাত তারিখ পর্যন্ত সারা দেশের বন মহোৎসব পালন করা যায়। বন মহোৎসব আরম্ভ 1950 মশিহে হয়েছিল। স্বাধীন ভারতর প্রথম খাদ্য ও কৃষি মন্ত্রী কে এম মুন্সিঙ্ক উদ্যমরে এই অভিযান আরম্ভ হয়েছিল। তাঁকর বিশ্বাস থিলা যে দেশের পরিবেশ সন্তুলন রক্ষা করা বন ও বৃক্ষর সুরক্ষা অত্যন্ত জরুরি। সেই চিন্তাধারা আজ এক জন আন্দোলনর রূপ নেছি। বন মহোৎসব পালন পাই জুলাই মাসকু বাছি নিয়া যাইছি, কারণ এই সময়ের বর্ষা ঋতু আরম্ভ হয়ে থাকে এবং চারা গছ লগাইবা এহা সবুঠারু উপযুক্ত সময়। এই সপ্তাহরে স্কুল কলেজ সরকারি অনুষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনতা মিলিত ভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে সামিল হুঁতি। গছ মানব জীবনর প্রকৃত বন্ধু। গছ আমাকে অম্লজান দিয়ে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে বায়ুকে শুদ্ধ করে থাকে। এহা খাদ্য ঔষধ কাঠ জালিণী এবং বিভিন্ন প্রকারর উপযোগী সামগ্রী যোগাই থাকে। বন জীবজন্তুঙ্কর বাসস্থান হয়ে বেড়ে মাটি ক্ষয় রোকিবা, জলস্তর বজায় রাখিবা এবং বর্ষাকে প্রভাবিত করিবারে মধ্যে সহায়ক হয়ে থাকে। বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন

শ্রোতা বন্ধু, একদা আমার গাঁ ও সহরর জীবন মৌসুমী বর্ষা সহ নিবিড় ভাবে জড়িত। চাষী মানে আকাশক চাহি বর্ষার অপেক্ষা করুথিবা বেলে পিলা মানে বর্ষারে ভিজি খেলুথিলে। পোখরী, নদী এবং জলাশয় জলরে পরিপূর্ণ হয়ে যাওথিলা। কিন্তু আজির পরিস্থিতি বদলি যাইছি। কেউঠি অত্যধিক বর্ষারে বন্যা তো আউ কেউঠি বর্ষার অভাবরে মরুড়ি দেখা যাচ্ছি। এহার পছরে রয়েছে জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি প্রতি মানুষের অবহেলা। অত্যধিক বনছেদন, শিল্প প্রদূষণ, যানবাহনের ধূয়া এবং প্রাকৃতিক সম্পদর অনিয়ন্ত্রিত ব্যবহার পৃথিবীর তাপমাত্রা বড়াই চালিছি। এহার প্রভাব মৌসুমী পবন ও বর্ষা উপরে স্পষ্ট ভাবে পড়ুছি। শ্রোতা বন্ধু, আপনার জাণিথিবে এলিনিনো প্রভাব বিষয়ে। আসন্তু জানিবা, এলিনিনো হেউছি প্রশান্ত মহাসাগরর মধ্য এবং পূর্ব ভাগর সমুদ্র জলর তাপমাত্রা সাধারণ ঠারু অধিক বড়িযার এক জলবায়ু ঘটনা। এহার প্রভাবরে ভারতরে মৌসুমী বর্ষা এবং কম হইপারে, খরা পরিস্থিতি সৃষ্টি হইপারে। বিশ্বর বিভিন্ন স্থানরে অস্বাভাবিক পানিপাগ দেখা যায়। কৃষি ও জল সম্পদ উপরে প্রভাব পড়িপারে। এহার বিপরীত ঘটনাকু লা নিনা কুহাযায়, যেউথিরে প্রশান্ত মহাসাগরর জলর তাপমাত্রা সাধারণ ঠারু কমিযায় এবং ভারতরে সাধারণতঃ ভাল বর্ষা হেবার সম্ভাবনা বড়াই থাকে। প্রকৃতি আমার শত্রু নুহে, সে আমার জীবনসাথী। তেণু তাহাসহ সমন্বয় রক্ষা করিবা আমার দায়িত্ব। বৃক্ষরোপণ ও জল সংরক্ষণ, প্লাস্টিক ব্যবহার হ্রাস এবং পরিবেশ অনুকূল জীবনশৈলী গ্রহণ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এইথর শিল্পী হেলে সত্যভামা মহাপাত্র। গীতটিকে লিখিছেন সুভাষ চন্দ্র বিশী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার শুনুছন্তি কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর। এছাড়া শিল্পী হলে পঙ্কজ বেহেরা, গীত রচনা করেছেন কীর্তন নারায়ণ পাঢ়ী।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

বন্ধু স্নেহ কাহু, বন্ধু স্নেহ কাহু, রহিলা এতে দিনকে, সমুদি মনে পড়িলা এতে দিন।

এজারে বা চিকিৎসা সুবিধা, পেনশন সম্বন্ধীয় সুবিধা এবং উন্নত পদোন্নতির সুযোগ মিলিথায়। এসএসসি সিজিএল পরীক্ষা সাধারণতঃ দুইটি পর্যায়ে টায়ার ওয়ান এবং টায়ার টু অনুষ্ঠিত হয়ে প্রশ্নগুলিক জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, জেনারেল অওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিট্যুড, ইংলিশ কম্পারিশন, ম্যাথমেটিক্স, কম্পুটর নলেজ এইভাবে বিষয় আসে। কতক নির্দিষ্ট পদবী পাই অতিরিক্ত বিষয় মধ্যে রহিপারে, যে ছাত্রছাত্রী কেন্দ্র সরকারের এক সম্মানজনক এবং স্থায়ী চাকরি করা চাহুমান সে এসএসসি সিজিএল সর্বোত্তম পরীক্ষামান মধ্যে গোটিয়ে। নিয়মিত অধ্যয়ন, মক টেস্ট অভ্যাস এবং পূর্ব বর্ষর প্রশ্নপত্র সমাধান কলে এই পরীক্ষায় সফলতা নিশ্চয় মিলিব। এসএসসি সিজিএল কেবল এক চাকরি পরীক্ষা নুহে, বরং ভারত সরকার সেবা করিবার এক সুবর্ণ সুযোগ। যদি জন প্রার্থী দৃঢ় ইচ্ছাশক্তি, ঠিক যোজনা এবং নিয়মিত পরিশ্রম করতে, তবে এসএসসি সিজিএল মাধ্যমে সে এক উজ্জ্বল এবং সম্মানজনক সরকারি ক্যারিয়ার গড়িপারে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ভারতর সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক প্রতিবর্ষ প্রোবেশনারি অফিসর বা পিও পদবী পাই নিযুক্তি করে থাকে। এসবিআই পিও চাকরি দেশের সবুঠার সম্মানজনক ব্যাঙ্কিং চাকরি মানক মধ্যে গোটিয়ে। 2024 মসিহার এসবিআই পক্ষর 1500টি পদবী পাই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। অনলাইন আবেদন জুন মাসর 18 তারিখর আরম্ভ হয়েথিবা বেলে জুলাই মাসর 8 তারিখ পর্যন্ত আবেদন করে পারিবে। এই পদবী পাই যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা গ্রাজুয়েশন পাস করে প্রার্থী আবেদন করে পারিবে। প্রার্থীঙ্ক বয়স সীমা সর্বনিম্ন 21 বর্ষর সর্বাধিক 30 বর্ষ মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত বর্গর প্রার্থী মানুষ সরকারি নিয়ম অনুযায়ী বয়সরে ছাড় মিলি থাকে। এসবিআই পিও চয়ন প্রক্রিয়া মুখ্যতঃ তিনোটি পর্যায়ে সম্পন্ন হুয়ে। প্রারম্ভিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন, মুখ্য পরীক্ষা বা মেন এক্সামিনেশন এবং লাস্টরে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সরসাইজ বা গ্রুপ ডিসকশন এবং ইন্টরভিউ। প্রিলিমিনারি এক্সামিনেশনরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিট্যুড এবং রিজনিং অ্যাবিলিটির প্রশ্ন আসে থাকে। মেন্স পরীক্ষায় রিজনিং এবং কম্পুটর অ্যাপ্টিট্যুড, ডাটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন, জেনারেল ইকোনোমি, ব্যাঙ্কিং অওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভি বিষয় সামিল রয়েছে। এহা সহিত বর্ণনাত্মক বা ডেসক্রিপটিভ পরীক্ষা মধ্যে হয়েথায়। এসবিআই পিও পদবী নিযুক্তি পাইবা পরে প্রার্থীঙ্কু আকর্ষণীয় বেতন এবং বিভিন্ন সুবিধা মিলিথায়। প্রথমে মূল বেতন প্রায় 48,000 অধিক রয়েছে। এহা সহিত ভত্তা বা ডিএ, ঘরভড়া ভত্তা বা এইচআরএ, চিকিৎসা সুবিধা, লিজ হাউসিং, যাত্রা সুবিধা, পেনশন সম্বন্ধীয় লাভ এবং অন্যান্য ভত্তা মধ্যে মিলিথায়। এহা সহিত বার্ষিক বেতন প্যাকেজ বহুত আকর্ষণীয় মধ্যে হয়েথায়। এসবিআই পিও ভাবরে নিযুক্তি পাইলে ঋণ বিতরণ, গ্রাহক সেবা, শাখা পরিচালনা, জমা এবং ঋণ কার্য, ব্যবসা বৃদ্ধি এবং ব্যাঙ্কর বিভিন্ন প্রশাসনিক কার্যর দায়িত্ব নিভাইবাকু পড়িথায়। অভিজ্ঞতা বৃদ্ধি সহিত আসিষ্টেন্ট ম্যানেজর, ব্রাঞ্চ ম্যানেজর, রিজনাল ম্যানেজর এবং উচ্চ পদবীকু পদোন্নতির সুযোগ মধ্যে রয়েথায়। এসবিআই পিও কেবল এক চাকরি নুহে, বরং নেতৃত্ব, সম্মান এবং উজ্জ্বল ভবিষ্যতর প্রতীক। যেউ যুবক এবং যুবতী ব্যাঙ্কিং ক্ষেত্রে এক স্থায়ী এবং সম্মানজনক ক্যারিয়ার গড়িবাকু চাহুচান্তি সেমানঙ্ক পাই এসবিআই পিও এক শ্রেষ্ঠ সুযোগ। নিয়মিত পরিশ্রম, সঠিক রণনীতি এবং মক টেস্ট অভ্যাস মাধ্যমে এই পরীক্ষায় সফলতা হাসল করা যাই পারিব। তেবে শ্রোতাবন্ধু, ভারতীয় রেলবাই বিশ্বর সবুঠার বড় রেল পরিবহন ব্যবস্থা মধ্যে গোটিয়ে। রেলবাইর বিভিন্ন বিভাগে দক্ষ কর্মচারী নিযুক্তি পাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস বা আরআরবি পক্ষর প্রতিবর্ষ বিভিন্ন পদবী পাই বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়। 2026 মসিহারে টেকনিসিয়ান গ্রেড 1 সিগনাল এবং টেকনিসিয়ান গ্রেড 3 পদবী পাই মোট 6,557 খালি পদ পূরণ করিবাকু বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। অনলাইন আবেদন জুন মাসর 28 তারিখর আরম্ভ হয়ে জুলাই মাসর 28 তারিখ পর্যন্ত চালিব। এই নিযুক্তি পদবী অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। টেকনিসিয়ান গ্রেড 1 সিগনাল পাই সম্বন্ধিত বিষয়ে বিই বা বিটেক, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কিংবা বিএসসি আবশ্যক। টেকনিসিয়ান গ্রেড 3 পদবী পাই আইটিআই, এনসিভিটি বা এসসিভিটি সহ দশম পাস কিংবা সমান যোগ্যতা আবশ্যক।
ପ୍ରାର୍ଥୀଙ୍କ ବୟସ

0: শক্তি যাহা বর্ষ বর্ষ নু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য সে টিনাজ সিমেন্ট উপরে
0: শক্তি যাহা বর্ষ বর্ষ নু

0: নটা বাই 30 মিনিটরে, অখিল ভারতীয় সঙ্গীতর কার্যক্রম রাতে 10টায়, কার্যক্রম রিলেকুইড প্রচার করব আকাশবাণী দিল্লি। এই আগামীকাল আমকেন্দ্র প্রচার হওয়া কার্যক্রমের রূপরেখ। আকাশবাণী ভবানীপাটনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: Juhar Bu Gulapi Nani, juhar juhar.
1: Juhar, juhar juhar. Aar aslu mur bhe, toke dekhli boda ni dekhu thai na, sarda lagla.
0: Hoy go nani, mui phone boda din hela nahi dekhi thai. Aaj bhe boda.
1: Je to dalwa dhan bika bhanja kolu ke.
0: Hoy go nani, gote par to eta dalwa dhan kori kori biki sarli na bolnu. Ebe aaj tike eta chas korbi boluche je. আর যেন মোর খালি জায়গা মানে আছে বলনু মোটা পড়িছি হেনে গছ পতর টিকে লগাই করি নুয়া নুয়া রকমর গছ লগাবি ভাবুছে বলনু
1: বনে কথা উডিটা ভাবিছু রে ভে তুই কি এত কে বুদ্ধি বতালা যে বনে কথা বতাইছে
0: হয় নানি দেখ বল বল যাওছন হ্যাঁ জেনে দেখব গছ পদা হি যাওছি
1: ওহে পরে হ্যাঁ মাতর করে ভে আমকে এই বিষয় নে ছনে চিন্তা করবা কে পড়বা গছ তো কাটি আনলে নেই হে নুয়া গছ যদি রূপ মু বেলে যাই কর আমার পরিবেশ ঠিক রয়েবা
0: হই হই হই
1: এটা তো দেখ জুলাই মাস আরম হেলা
0: হই
1: আমি সবু বছর নেকে জুলাই মাসর প্রথম সপ্তাহকে বন মহোৎসব সপ্তাহ হিসাবে না পালন করি থিসু তো কা যে জুলাই সপ্তাহকে একা ভাবলু বন মহোৎসব সপ্তাহ পালন করবা লাগি তুই তো জানি পারুথিবু
0: দেখ নানি এই মাস আইলে তো বললু আমার বর্ষা খনে খনে আইসি
1: হ্যাঁ
0: এবে বর্ষা বেলকে যদি আমি গছটিকে লগাই থিমা বলে বনে করি বড় হবা আর আমাকে পাইন অসুবিধা নেই হি
1: হ্যাঁ ঠিক কথা ভাবলু রে ভে
0: হই
1: জুলাই মাস কে আমার এটা ভারত নে মৌসুমী বর্ষা চালি থিসি আমি যেন গছ লগামু সেতিনে নেই কে পেন দেবা কে নেই পড়ে না কি কষ্ট করি কর তাকে বড়াবা কে নেই পড়ে
0: হই হই
1: খালি খনে ছেকা ছুকি করি দিলু গে বলত খাই নি পা গছ বড়লা
0: জিনানি দেখ আজকাল কেন জায়গা থি জহ বর্ষা হচ্ছে কেন জায়গা থি বিলকুল বর্ষা নি হবা এই সবুর পছে বি নিকে এ আমার যেন জঙ্গল কটা হি যাচ্ছে গছ পতর আমার অভাব দেখা যাচ্ছে এই সবু তার কারণ মানে
1: হই রে ভে সবু থিনে তো ই মানে একা দাই আমি দেখ আমার সুবিধা লাগি আমি গছ পতর কে কাটি আনুচু কিনে রাস্তা ঘাট কে উসার করুচু কিনে নুয়া ঘর বনুচু যে গছ কাটুচু কেতে বেলে আমার যদি দরকার হেলা যদি খট পিরা বনাবা কবার ঝরকা বনা হেতি নেবি দেখনু গছ কাটি দোচু তো আমি আমার সুবিধা লাগি গছ কে কাটি কাটি করে জঙ্গল দেখ কেতে সরেই আনলু না ধীরে ধীরে আমার বি এবে সরকার আমকে সচেতন করুজন বলতো এন্তা সবু কার্যক্রম মনে রখি করে আমি যেন্তা সচেতন হি পা এ বিষয় নে জানি পারমু হেতির লাগি নেকে ভিনে ভিনে কার্যক্রম মনে বি করুচন আমি সচেতন হেলে গছ রোপমু আর গছ যদি বড়লা বেলে নয়া জঙ্গল সৃষ্টি হবা আমার পরিবেশ ঠিক রয়েবা
0: হয় নানি আর আমার যেন বাতাবরণ আছে হাটা সন্তুলিত রহবা বলনু আর এটা আমার লোক এই গলা খরা দিনে সবু জিনিস অনুভব ফুনি করিচন পায়ন অভাব দেখা দুচে গরম কেন্তা হুচে দেখ হ্যাঁ তো এই গছ খনে লগালে সবু জিনিস সন্তুলিত ঠিক না রহবা
1: হই রে ভে এজ বনে বনে কথা মনে হেলু মাতর কো ই পরিবেশ উপরে একা এজ আমার

0: শুনলি নানি, শিল্পী দাদা আমার এন্তা সুন্দরা হিসাবে জঙ্গল উপরে গীত গাই দেলে, গছ পতর উপরে গীত গাইলে, সবকে তাঁকর গীত মাধ্যমে পুনি বার্তা দেলে।
1: হ্যাঁ, আমি যিন কথা হুতিলু তাঁকর গীত মাধ্যমে সে জনেই দেলে।
0: হই,
1: বন মহোৎসব সপ্তাহ তো চালিছে রে ভে।
0: হই,
1: আমি বন মহোৎসব সপ্তাহ নে কে কে কার্যক্রম মানে চালিছে হেতকি তো আমি নেই জানু। বন মহোৎসব কেথির লাগি পালন করুচু হেটা বি আমি বনে করি জানবা লাগি আজ্ঞা উঠে আজ আমার বৈঠক নে কিছু কয়েবি, মু আজ্ঞা সঙ্গে কথাবার্তা হেসি, তুই শুন।
0: হ্যাঁ,
2: চাষী ভাই বোন মানে আমার পাখে নে আজ উপস্থিত অছন পূর্বতন পরিবেশ নির্দেশক ডক্টর ভাগীরথী বেহেরা। চলন তাঁকর সঙ্গে আজ কথাবার্তা হেমা আমি বন মহোৎসব বিষয় নে। আজ্ঞা জুহার। আমার চাষী ভাই বোন মানকে টিকে বন মহোৎসব উপরে কিছু ধারণা দিও না। আজ্ঞা
3: চাষী ভাই মানকু মোর জুহার। বন মহোৎসব গোটিয়ে উৎসব, জঙ্গলর সুরক্ষা তার প্রতিবর্ধন পাই বিভিন্ন উৎসব মান পালিত হুয়ে, বিভিন্ন বিষয়ে আলোচনা হুয়ে। সে বিষয়ে বন মহোৎসব যেমিতিকা গোটিয়ে, সেভাবে ইয়ার অনেক গুড়ায় বনর বন উপকারিতা বিষয় নেইকিরি আলোচনা মধ্য হুয়ে, দিবস মধ্য পালিত হুয়ে। ধরন্তু এই নিকটরে মার্চ 21 তারিখে গোটে বিশ্ব বন দিবস মধ্য পালিত হয়ে যাইছে, সেইথিরে বিভিন্ন বিষয় মধ্য।

0: ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନଙ୍କୁ ଆପଣଙ୍କ ନିଜର ଅନୁଭୂତିରୁ ଆପଣଙ୍କର ବିଷୟରେ କହିଲେ ଆମର ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନେ ବି ଆପଣଙ୍କର ଚାଷ କରିବାର ପଦ୍ଧତି ମାନେ ସବୁ ଜାଣିପାରିଲେ। ଆପଣ ଏତିକି ସବୁ କହିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ଆମର ଆକାଶବାଣୀ ତରଫରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଉ ଜୁହାର।
1: শুনলি নানি তুই যে হিসাবে গুটে গুটে জিনিস পচরাই নেলু আর আমার চাষি দাদা ফুনি তাঙ্গর সবু জিনিস কই দেলে তাঙ্গর অনুভূতির কথা কইলে তাঙ্গর চাষ বাসর কথা কইলে
2: সবু গুটে গুটে করি কইলে রে ভে কিতে সুন্দরা করি চাষ করুচন তাকর পরিবার কে সুরুখুরু নে চলুচন
1: হই হই
2: আমি বি তাকর কথা সবু জানলু মাতর ক সমিয়া বাটে এচ পাসরুচু সমিয়া হেলা বৈঠক ছাড়বাকে পড়বা তো যা আগনু আমার কার্যক্রম যে শুনুছেন আমার চাষী ভাই কোকা দাদা মা বহিন মানে সবকে গোলাপি নানি
1: আর চৈতু দাদার
2: জুয়া।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী হেলে জয়দেব বেহেরা। শিল্পী এথর গাইছেন্তি ক্ষেত্রমণি বিভারঙ্କ ରଚନା।

আকাশ শুনে ভগবান ঘটনা চক্রমরে লিখুল প্রচার করুছ আকাশবাণী দিল্লি।

শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে প্রচার করেছ শাস্ত্রীয় গায়ন। শিল্পী হলে পণ্ডিত সিয়ারাম তিওয়ারি। শিল্পী পরিবেশন করেছেন কলাপতি বাগরে ধমার। শিল্পীঙ্কু পপ আওয়াজরে সঙ্গত করেছেন হারমোনিয়ামে মোহন প্রকাশ এবং সারঙ্গীরে দেবরাম মিশ্র।